আকাশবাণী সম্বলপুর জুহার আঞ্চলিক খবর পড়ুছন ভারত গৌরব দাস। শ্রীক্ষেত্র পুরীন গলাকাল রাতে চতুর্ধামূর্তি গুণ্ডিচা মন্দির আড়প মণ্ডপকে বিজে হইছন। সেবকমানে রথারূঢ় মহাপুরুষমানঙ্কু গোটি পণ্ডিতি নেইকরি জন্মবেদী অধিষ্ঠিত করিছন। আইষ্ঠানু ভক্তমানে মহাপুরুষমানঙ্কু গুণ্ডিচা মন্দির দর্শন করবার সহিতে আড়প অবঢ়া পাইবার সৌভাগ্য লাভ করবে। শ্রীমন্দির প্রশাসন তরফু নীতি নির্ঘণ্ট অনুসারে আইজ সকাল ধূপ 10:30 নু 12 আউ ভোগমণ্ডপ দিনর 12:30 নু 1:30 ভিতরে শেষ হওয়া। এতার ঋতু ভক্তমানে আনন্দ বজার ন মহাপ্রসাদ পাইপারবে। গুণ্ডিচা মন্দির ন ভক্তমানকর শৃঙ্খলিত দর্শন লাগি প্রশাসন তরফু সবু প্রকার বন্দোবস্ত করাইছে। সংসদর মৌসুমী অধিবেশন আগুনু আজ কেন্দ্র সরকার সবু রাজনৈতিক দলের নেতামানকর বৈঠক রকিছন। বৈঠকটি সরকার সংসদর দুই গৃহকে ঠিকভাবে পরিচালনা করবারটাকে সুনিশ্চিত করবার লাগি সবু রাজনৈতিক দলের সহযোগ মাগবে। ইন জনাই দিয়া যাইপারে যে আইবাকাল নু সংসদর মৌসুমী অধিবেশন মূলহি করি 13 তারিখ চলবা। কেন্দুঝর সেবা ফাউন্ডেশন সংগঠনর 50 জন বাক শ্রবণ শক্তি বাধিত বাড়িকা আউ দিব্যাঙ্গ ব্যক্তি মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিঙ্কু গলাকাল তাঙ্কর সরকারি বাসভবন ভেটিছন। মুখ্যমন্ত্রী মাঝি সংগঠনর কর্মকর্তা আউ বাড়িকাকু পরামর্শ দিয়ে কহিছন রাইজে থিবা দিব্যাঙ্গ পিলামানঙ্কু সরকারঙ্কর তরফু ঘর যোগাই দিয়াযিবা। রাজ্যর ফি দিব্যাঙ্গ ভাই বহন যেন্তা সরকারি সুবিধা সুযোগ পাইপারবে সেথিলাগি সরকার সবু ব্যবস্থা করুছন বলি মুখ্যমন্ত্রী কহিছন। ପୁରୀ ଶ୍ରୀମନ୍ଦିର ମହାପୁରୁମାନଙ୍କର ଶ୍ରୀ ଅଙ୍ଗତି ବ୍ୟବହାର ହେଉଥିବା ଆଉ ସ୍ନାନପୂର୍ଣ୍ଣି ଦିନ ଉଲାଗି ହୋଇଥିବା ଅଳଙ୍କାରମାନଙ୍କର ଆଇଜ ଗନ୍ତି କରାଯିବା। ସରକାରଙ୍କ ଏସ୍ଓପି ଅନୁସାରେ ଦିନକର ଭିତରେ ଇ ଗନ୍ତି କାମ ଶେଷ ହେବା। ରତ୍ନଭଣ୍ଡାର ବାହାର ପାଖ ଆଗାଡ଼େ ଥିବା ଖଡ଼ ସେଜ ଘରେ ଇ ଅଳଙ୍କାରମାନଙ୍କର ଗନ୍ତିମନ୍ତି କରାଯିବା ବୋଲି ସୂଚନା ମିଳିଛି। ହେଲେ ଭିତର ରତ୍ନଭଣ୍ଡାର ନଥିବା ଅଳଙ୍କାର ଆଉ ମୂଲ୍ୟବାନ ସାମଗ୍ରୀମାନଙ୍କର ଗନ୍ତି କାମ ତାରିଖ ଆଗକେ ଶ୍ରୀମନ୍ଦିର ପ୍ରଶାସନ ସ୍ଥିର କରିବା ବୋଲି ଜଣାପଡ଼ିଛି। ଇନ ଜନାଇ ଦିଆଯାଇପାରେ ଯେ ଗଲା May 23 ଶ୍ରୀମନ୍ଦିର ରତ୍ନଭଣ୍ଡାର ଅଳଙ୍କାରମାନଙ୍କର ଗନ୍ତିମନ୍ତି କାମ ସ୍ଥଗିତ ରହିଛେ। ରଥଯାତ୍ରା ଅବସରରେ ପୁରୀକି ଆସୁଥିବା ଲାଖ ଲାଖ ଶ୍ରଦ୍ଧାଳୁମାନଙ୍କୁ ସାଇବର ଠକମାନଙ୍କ ନୁ ବଞ୍ଚାବାର ଲାଗି ଓଡ଼ିଶା ପୁଲିସର କ୍ରାଇମବ୍ରାଞ୍ଚ ତରଫୁ ପଦକ୍ଷେପ ନିଆଯାଇଛି। ହୋଟେଲ ବୁକିଂ ଆଉ ପରିବହନ ସେବା ନାତି ହେଉଥିବା ଠକେଇକେ ରୋକବାର ଲାଗି କ୍ରାଇମବ୍ରାଞ୍ଚ ତରଫୁ ମୋଟ 121 ନକଲି ହୋଟେଲ ୱେବସାଇଟ୍ ଆଉ 33 ନକଲି ହୋଟେଲ ୱେବପେଜ୍କେ ଚିହ୍ନଟ

0: শ্রোতা বন্ধু, আপনার দোকান কিংবা ব্যবসায় পাই দরকার কি শ্রেষ্ঠ মানর FMCG সামগ্রী? তবে আউ চিন্তা কাহিকি, আজি হি সম্পর্ক করন্তু রত্নমালা এন্টারপ্রাইজেস সহিত। আম পাখরে রহিছি সবু প্রকারর খাদ্য ও পানীয়, পর্সনাল কেয়ার, হোম কেয়ার এবং স্বাস্থ্য সম্বন্ধীয় সামগ্রীর বিশাল সম্ভার, সবুকিছি গোটিয়ে জায়গায় ও উচিত মূল্যরে। অধিক জাণিবা পাই কিংবা অর্ডার দেবা পাই আজি হি কল করন্তু 7008900554 রে। রত্নমালা এন্টারপ্রাইজেস, গুণবত্তা আউ বিশ্বাসর প্রতীক।
1: আপন কোন দীর্ঘদিনর শারীরিক যন্ত্রণা বা স্নায়ুজনিত সমস্যার পীড়িত কি? তেবে অত্যাধুনিক চিকিৎসা ও আন্তরিক যত্ন পাই আজি হি যোগাযোগ করন্তু নিউরন ক্লিনিক STI ছক। পরামর্শ পাই কল করন্তু 7577974632। নম্বরটি মনে রাখন্তু 7577974632, নিউরন ক্লিনিক STI ছক।
2: কোন আপন গটে ওড়িয়া মিডিয়াম কোচিং সেন্টার খোঁজুচন্তি? এবে চিন্তা ছাড়ন্তু, রাউরকেলার শিবাঙ্গী কোচিং সেন্টার নর্সরি ঠারু সপ্তম শ্রেণী পর্যন্ত ওড়িয়া মিডিয়াম ছাত্রছাত্রীঙ্ক পাই এক ভরসা যোগ্য অনুষ্ঠান। উত্তম শিক্ষা, সঠিক মার্গদর্শক এবং উজ্জ্বল ভবিষ্যৎ কেবল শিবাঙ্গী কোচিং সেন্টারে। যোগাযোগ করন্তু 248 সেক্টর 1 রাউরকেলা। মোবাইল নম্বর 9348961843 কিংবা 9564968302 রে।
0: আধুনিক জ্ঞানকৌশল সহ আধুনিক জ্ঞানকৌশল সহ বৈষয়িক শিক্ষার শ্রেষ্ঠ অনুষ্ঠান রাউরকেলার প্রতিষ্ঠিত বুধবীর ITI রে 2026 শিক্ষাবর্ষ পাই নামলেখা আরম্ভ হয়ে যাইছি। এখানে ইলেকট্রিশিয়ান, ফিটার এবং ওয়েল্ডর ভলি ট্রেড সহিত আপনার মিলিব অভিজ্ঞ শিক্ষক এবং আধুনিক পাঠ পড়ার সুবিধা। ছাত্র ও ছাত্রী মানক পাই পৃথক হস্টেল সুবিধা, সমস্ত পাই মাগণা বহি এবং কিট, ছাত্রী মানক পাই কোর্স ফি রে 30% রিহাতি এবং SC ST ছাত্র ছাত্রীঙ্ক পাই নামলেখা সম্পূর্ণ মাগণা। তেবে আজি হি যোগাযোগ করন্তু বুধবীর ITI বরটোলি NIT ব্যাকপোস্ট রাউরকেলারে। মোবাইল নম্বর 7008515483 কিংবা 9437341218 রে। বুধবীর ITI, দক্ষতা আমর, সুরক্ষিত ভবিষ্যৎ আপনার।
3: সমস্ত নমস্কার, মু চাঞ্জনী প্রধান, অ্যাসিস্ট্যান্ট সয়েল কনজারভেশন অফিসর, ব্লক রাজগাঁওপুর। মু আপন সমস্তকু অনুরোধ করুচি যে আপন আপনক চাষ জৈবিক প্রণালীরে করন্তু, জৈবিক সারর ব্যবহার করন্তু ও রাসায়নিক পদার্থ যেতে কম ব্যবহার করিবে সেতকি ভালো। তা ছড়া আপন মানে যেতে পারুছন্তি বৃক্ষারোপণ করন্তু, চাষ সহিত আপন চেষ্টা করন্তু যে যেতে রু যেতে বৃক্ষারোপণ বিল হিড় ও তার চারিপটে করিপারিবে। এহা দ্বারা আম মাটি সুরক্ষিত রহিব, তার ক্ষয় হবনি, যেতে পানি পবন হলে বি আমার মাটি সুরক্ষিত হয়ে রহিব। আম মাটি সুরক্ষিত রহিলে আমি সুরক্ষিত রহিবা, আউ আমার সম্পূর্ণ পরিবেশ সুরক্ষিত রহিব। ধন্যবাদ।
4: অঙ্গদান করন্তু, জীবনকু গোটিয়ে সুযোগ দিয়ন্তু, কাহার আশা হন্তু, নিজের কর্তব্য পালন করন্তু, জীবন পরে মধ্যে জীবন দিয়ন্তু, অঙ্গদান করন্তু। অঙ্গদান মানবতার সবুঠারু বড় পরিচয়।
0: রাউরকেলারু প্রকাশিত পশ্চিমাঞ্চল সংবাদপত্র কেবল সংবাদ পরিবেশন করে না, বরং এহা চিন্তা ও চেতনার এক অগ্রগামী সাথী। বিশিষ্ট সম্পাদিকা ডক্টর সুরমা মিশ্রঙ্ক সুদক্ষ সম্পাদনারে প্রতি সপ্তাহরে এহা পাঠকঙ্ক পাখরে পৌঁছাইছি সমাজর নূতন দিগন্ত। যদি আপন অনুসন্ধান করুছন্তি সঠিক সূচনা এবং মার্জিত চিন্তাধারা, তেবে আজি হি হাতকু নিয়ন্তু সাপ্তাহিক সংবাদপত্র পশ্চিমাঞ্চল। সবিশেষ সূচনা পাই যোগাযোগ করন্তু মোবাইল নম্বর 9437083025 রে। শ্রোতা বন্ধু, আজির নারী আগামীকালির ভবিষ্যৎ, কিন্তু এই স্বপ্ন পাই আবশ্যক টিকে সহযোগ।

শ্রোতা বন্ধু, এই ভজনটি সহিত শেষ হল আজির ভক্তিহিতর কার্যক্রম আরতি। আপন মানে কার্যক্রম শুণুচার আকাশবাণীর রাউরকেলা কেন্দ্রর বর্তমান প্রচার করুচু অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবতর 458তম ভাগ। প্রযোজনা সুহাস মহান্তি।

0: শ্রোতাবন্ধু প্রচার কলু অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবতর চারিশহ অঠাবনতম ভাগ আপন মানে কার্যক্রম শুণুচন্তি আকাশবাণীর রাউরকেলা কেন্দ্রর।
1: শ্রোতাবন্ধু আপনার দোকান কিংবা ব্যবসায় পাই দরকার কি শ্রেষ্ঠ মানর FMCG সামগ্রী, তেবে আউ চিন্তা কাহিকি আজি হি।

শ্রোতাবন্ধু, যস্য স্মরণ মাত্রেণ জন্ম মৃত্যু বন্ধন, অর্থাৎ জগন্নাথ সংস্কৃতি ও সনাতন ধর্মরে ভগবানক নাম জপ করিবাকু সবুঠারু সহজ এবং শ্রেষ্ঠ সাধনা বলে কোহাযাইছে। বাস্তবরে শ্রোতাবন্ধু, কলিযুগরে কেবল প্রভুঙ্ক নাম জপ করিবা দ্বারা মানুষ সমস্ত পাপ বন্ধন ও সংসারর দুঃখ কষ্টরু মুক্তি পাইথায়। তেণু আমি মধ্যে আসন্তু তাঙ্করে নাম জপ করিবা এই সুন্দর ভজনটি মাধ্যমরে। গাইছন্তি ডক্টর শিপ্রা দাস।

0: শ্রোতাবন্ধু, এই ভজনটি সহ শেষ হল আজর হিন্দি ভক্তিগীতর কার্যক্রম আকাশবাণী রাউরকেলা স্টুডিও ঘটিরে। সময় বর্তমান সন্ধ্যা 6টা বাজি 20 মিনিট হওয়া যাচ্ছি। এবে শুনন্তু সংস্কৃতরে সংবাদ রিলে করে প্রসার করুছু আকাশবাণী দিল্লির।
1: সম্প্রতি বার্তাঃ শ্রূয়ন্তাম প্রবাচকঃ পুনীত ত্রিপাঠী। আদৌ মুখ্য বার্তাঃ। শ্বঃ আরভ্যমাণস্য সংসদঃ প্রাবৃট সত্রাৎ প্রাক সর্বকারেণ সর্বদলীয় সভাম আহূতম্। সভায়াম NCPI দলম আমন্ত্রণে বিপক্ষেণ প্রতীকাত্মক রূপেণ বহিষ্কারম কৃতম। সংসদীয় কার্য মন্ত্রী কিরেন রিজিজুঃ সর্বান রাজনৈতিক দলান সংসদঃ সুগমতয়া সঞ্চালনম সুনিশ্চেতুম প্রার্থিতবান। রাষ্ট্রপতিঃ দ্রৌপদী মুর্মুঃ মোলদোভা, উত্তর মেসেডোনিয়া, রোমানিয়া ইত্যেতেষাং ত্রিরাষ্ট্রাণাম ভ্রমণার্থম প্রস্থিতবতী। জম্মুকাশ্মীর প্রদেশে অনেকেষু স্থানেষু আকস্মিক জলপ্লাবনেন ভূস্খলনেন চ নৈকে জনাঃ মৃতাঃ, সম্পত্তিনাম ক্ষতিঃ চাভবত্। উদ্ধারকার্যাণি প্রচলন্তি, কেন্দ্রেণ সর্ববিধ সহায়তায়ৈ আশ্বাসিতম্। ব্যাডমিন্টন ক্রীড়ায়াম

0: ଆକାଶବାଣୀ ସମସ୍ତଙ୍କ ପାଇଁ ସବୁ ସ୍ଥାନରେ ସବୁବେଳେ।
1: আজি তো পার্টি দরকার, প্রথমে চ্যাম্পিয়ন সহ সেলফি উঠেবা। আইডিয়া এইটি পার্টি করিবা, চলো পিজ্জা পার্টি। ইয়ে চল তো কার্ড পিনদে, মো কার্ডর ডিটেলস মু নিজে হি ভরিবি। আরবিআই কহে যে নিজর পিন, ওটিপি, সিভিভি কিংবা ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড কাহা সহিত শেয়ার করন্তু নাহি। অনলাইন ব্যাংকিং কেবল নিজর কম্পিউটার, মোবাইল এবং সিকিউর নেটওয়ার্ক দ্বারা করন্তু। বাই গার্লস, কোয়ারে যাওছু, শুনি পারলুনি, নো শেয়ারিং। আরবিআই কহে সচেত হুয়ন্তু, সতর্ক রুহন্তু।
2: অধিক সূচনা পাই 1444 শূন্য কো মিসড কল দিয়ন্তু। ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা জনহিতরে জারি।

শ্রোতাবন্ধু, প্রচার কলু কিষাণবাণী কার্যক্রম। আপনার টিউন করছেন আমার 102.6 এফএম আকাশবাণীর রাউরকেলা কেন্দ্রক। স্টুডিও ঘড়ি সময় বর্তমান রাতে 8টা হওয়া যাচ্ছি। এবে আসন্তু শুনিবা হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম সিনে সঙ্গীত। সিনে সঙ্গীত কার্যক্রমে শুণন্তু প্রথম গীতটি। বেটা কথাচিত্রর গীতটি কণ্ঠদান করেছেন অনুরাধা পোড়ুয়াল এবং উদিত নারায়ণ।

0: আরম্ভ উভয় খাইলে ইটালিয়ান কুইজিন ওয়েটার ফোপাড়িলা স্পিন 4000 ৰ বিল আছিলা রোহনর হৃদয় জোরে ধক ধক হেলা যাইথিলা ভুলি সে নেবাকু নিজর ওয়ালেট রিয়া হে গলা কুল আউ কলা ডিজিটাল পেমেন্ট আপন বি কিউআর কোড স্ক্যান করি কি ইউপিআই রে করন্তু পেমেন্ট ডিজিটাল পেমেন্ট দ্বারা জিতন্তু লাইভ র প্রতি টুর্নামেন্ট
1: ভারত করে ডিজিটাল দেয় প্রদান
2: সহজ অটে প্রতিটি নেণ দেণ
3: সিনে সঙ্গীত কার্যক্রমে শুণন্তু এবে আশিকি কথাচিত্রর গীতটি কণ্ঠদান করেছেন অনুরাধা পড়ুয়াল এবং কুমার সানু।

শ্রোতা বন্ধু, সিনে সঙ্গীত কার্যক্রমে শুনন্তু শেষ গীতটি। দিল কথা চিত্রর গীতটি কণ্ঠদান করেছেন অনুরাধা পড়ুয়াল এবং উদিত নারায়ণ।

শ্রোতা বন্ধু, এই গীতটি সহিত শেষ হল আজির সিনে সঙ্গীত কার্যক্রম আকাশবাণী রাউরকেলা। পরবর্তী কার্যক্রম সমাচার দর্পণ রিলে করে প্রসার করছ আকাশবাণী কটক কেন্দ্রর।

0: এতে নিচ্ছ সে গজপতি হয়ে ছাড়া জীবন পাই যে নিজের ধর্ম দিয়ে পারে
1: তুমি ধৈর্য ধর মা যে পরিস্থিতিতে বাবাকে মুসলমান হওয়ার বাধ্য করাগলা তা তো তুমি জানো
0: না মু কিছু জানে না সব প্রচার সব মন গড়া কথা
1: মা জগন্নাথঙ্ক পাই গজপতি অভিনয় করিগলে সেতরে তুমি এতে বিচলিত হয়ে পড়ছ কাহিকি
0: বোধ দেবা পাই আউ চেষ্টা কর না কুমার জাতি থরে গলে আউ ফেরে না সে মিলে ছ সে বি ধর্মী
1: মা
0: হ্যাঁ সেদিন মো মনা ন মানি সামান্য খজনা পাই সে মোগলর বিরুদ্ধাচরণ কলে কিন্তু শেষে সে মোগলর শরণ পশি মুসলমান হলে ছি ছি ছি ছি মু কোন জনে মুসলমান স্ত্রী জনে জাতি হরা পতিতর পত্নী হওয়া অপেক্ষা মৃত্যু হয়ে শেষ কর
1: মা বাবাঙ্কু ভুল পছি বড় মা অন্য ভাই মানে রাজ্য ছাড়িলে শেষে আমি বি সেয়া কলে তোষ নদী আমি কোন বাবাঙ্কু চিহ্নিবাকু চেষ্টা করি নতান্তে
0: খোর্ধা প্রাসাদ ছাড়িবা পরে ঘুমুসারে আশ্রয় নেবা ছাড়া অন্য উপায় কোন থিলা পুত্র তো পিতা মহা দিব্য সিংহ দেব ধনঞ্জয় ভঞ্জঙ্ক আত্মীয় থিলে সেইথিপাইঁ সিনা ঘন ভঞ্জ আমাকু আশ্রয় দেলে
1: ভঞ্জ বংশ সহ আমার সম্পর্ক পাই মু গৌরবান্বিত খোর্ধা ছাড়ি ঘুমুসারে আশ্রয় নেওয়া আম পক্ষে পরম সৌভাগ্য ভঞ্জ ভূমিরে রহি ভঞ্জ সঙ্গীত শ্রবণ করি মো জীবন ধন্য হয়েছি ঘুমুসর তিলক উপেন্দ্র ভঞ্জক সাক্ষাৎ পাইলে সবু সার্থক হইতা মা

সেই বাইশি পাহাচ এ বেবি অছি পরম ভক্ত রামচন্দ্র দেবর সেই অশ্রুল কাহাণীর মোক সাক্ষী হই এবং রহিথিব যুগ যুগ পাই যুগ যুগ পাই যুগ যুগ পাই।

শ্রোতা বন্ধু, কার্যক্রম শুনিলে আকাশবাণী কটক কেন্দ্রর আপন মানে কার্যক্রম শুনছেন আকাশবাণীর রাউরকেলা কেন্দ্রর এবে আসন্তু শুনিবা কতটি ভজন। প্রথমে গীত এবং কণ্ঠ দুঃখী শ্যাম ত্রিপাঠী।